যতুলা পুপিল্লা হ সেরা তা বাচ্চা গুয়ার ও চে সেবে যাবা তুয়ে কি আর হেরা চে যথা পুপিল্লা সের রে রে রে পুয়ে তোয় কি আর তোরা জল যোবাতে চার পিল্লে চো তবে হইল দুলা পিয়াবা তো এর

0: chopa de gata ata o ta la ta pge o de ke si o de ke cha ta la la pu
1: ta chopa ja ta o kamie bo
0: ata ji de o ne ga de ata ke si go cha o li je ki so mu wa ga ji ne a ve la hu to da ji e de mu me ke cha ji ta to wa je je ri ra ga ji ne mới mới là chết thì là bà la quê của cho xe thì gần lẻ lẻ chứ không mà lẻ mà kẹn chứ mà sạt đá ra giờ chứ mà lẻ quê của cho mà lẻ quê của cho nó là mà à ta bà ta gặp phải là tên này là bà ta sinh nhật của cho nó bao rồi nó tạm mà kẹn nhà làm mà sạt đá rồi xuôi nó là à ta đừng vui nhau là trên cái vị à chỉ phơi ấy lẻ lẻ quê của cho
1: ba
0: เนี่ยเราก็ได้รับข่าวตอนแรกอะมาทํางานวีมเนาะเนี่ยแต่เห็นอาชีพเหมือนเลยแล้วเนี่ยคุตุค่าเทกันเลยแล้วเนี่ยตึบบ่สิได้สิบ่ญาณบ่รูปบ่เนี่ยลูกสาวละลูกราเออบ่ไปจบแล้วเนี่ยอาชีพแล้วถ้าติดะนมัสสะตะละเมนตะดีหรออันเด้เฮ็ดละเลยอันตะกันนี่จิ
1: เอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเอาก็ชอบดีนะมาซาดีนูเ
0: ore ne mo che
1: ah
0: ma già ma c'è da che vigna tiene che vigna per lusane Kenya Kenya su tulla a mi parla a ci da che ci ne poi che c'ha nana che ne vi oh pa ora ci da per vicci ca te mo da te da ma poi le addi la che hu pa
1: ah
0: che hu pa che va la te la ne sa qual lato lo più non la mia la mia la ci mo che se vi ho la ma ba che lo che non ma ci mai lo che ba hu lo hu se cha cha di ne ah da la pu ne no da ba ta u ta se la mo
1: ah
0: la pu ne ya sarlan ta ni ma ta ki m cha ka ta hu ba kom ni hu hu ba che ta da da ta ba wo le ta ki ta ta ma da pu hu da ne ga hu ne ga hu da ta ma ta ke la ga ba che hu hu da le ma ne la ta ne hu da che le ma ta
1: le ta ga hu la
0: le a dam pho ma ki ra
1: ha
0: a dam pho ma ke ne hu da ve ni hu ya ma a mi pwa ga da chi di मुछे तनिया ने हुने ना ले जिगो ले माता मुछे तनिया ना मा ले रा ना ने आज जिगो ले माता ले ने सब का ले हु को ने ला ले जिने ना अनी अनी ना अनी पा ले मा ला मा माता माता पुई है या ने आ के म ना का ना ता थु मी बा सा जा ने ta ku wa nya lu sa la la ri lu sa ko ki la la ku si la la ta hu su ko la mo ku la la la ba nya a pi pu ga di ne
1: la ba me ta
0: u a ku la la cho ya a me ta chu wa nya la ji ku chu chu la kam la la ni
1: o ri ya lu sa ga le tla da li wa
0: ga ba la ri tla da de apala la balala di ra de hu chu la la di
1: a ya la ke te ni ya
0: te ke te
1: ni ki ka balu pe la te te ni da
0: balu pe te ni ro te le balu la de a ke ke ta di ta to to wa
1: ta di ta to ke na mu la sa
0: ke na mu la di me
1: min ta o dia ku ओते आते मुन्नो आज के नाम भी तो आते मुन्नो क्या दे बस यार मैं प्लेन आ गया प्लेन आ मुन्नो क्या दे
0: mun bele jita mun no ane au de ka
1: ndal
0: chak kedua
1: chak kedua dali
0: chak kedua mala chak kedua da da da blu la kedua je mo
1: mi ya
0: ate chak kedua de ka ata ko de ko de ko mu ko no la tu da la la e cha ne ku la khit mu la la aku ve lu wa
1: apa baik kuah cek?
0: Kuah cek ini lebih dah lebih cek.
1: Kedua,
0: cek kedua. Eh, nampak tak kalau cek lulu ke lulu kalau dah banyak ni, pada kuah ni lah wah siapa nak ada je.
1: Oh,
0: pada kuah ni
1: lah. Kuah mula ya.
0: Eh, kuah mula wah siapa nak ada. Apa aja tu barang ni? Bawa ode. Yang cili cek ni. Tabak apa tu? Betul salah dan hati ni nak buat apa? Lekit sila bare, bukan juga lah tak kira bah. Ku betul sangat sih. Lepas dah sekau dah ini dah terzina ni. Dah kau terzina mana ada ciri teni lagi. Jom lah pasti coba yang salah jangan kau ni. Lebih ni lah, teni lah, lulus sekolah dulu.
1: Oh, aku cakap kau dulu muzik. Oh,
0: kau tu bukan.
1: Oh,
0: teni lah, lulus lepas sini je, lepas sini tu, tak ono dekba.
1: Oh,
0: lulus lah tadi, onyo lah si, ya, lulus ni lulus sekolah, oh, tihoi. Kucing ya, lulus sekolah, atau si, atau hilang lah, pilih nyi ba. Nenek mutu, takkan nenek, pasi sini lah. Mino le jue ta so ga ye da a a le le a ba pa le pa te si ya no ni ni la ka ta
2: pa ji ya
0: a le ko nyan lu do so ka khu ga ni ne a de ne a lo mi ga cha ne a le ya tu ni ma le ta jue ke la nyam ni u ne a ma ta pe a ti a ma pa a ti o ta ma le le dar dar kana at le bo thio nya
1: ah
0: athio ji ta le ki ta le ple ta di le ba ra he o me u ha du
1: a o me u ha da a o pi ja
0: o o pi o a ta che nya le te ba ga khu ga ni nya le te ba khu ga ni ji o o ke ba the ke ba he ga le ga du o u o pa cha kwa du la
1: ah
0: ba ta ke ma ta เดี๋ยวเกกว่าแกตาจะมีละละมีละใช่เออๆไอ้เยอะแกเนี่ยไม่อู้นี่อะจะออนอปิโหอะจะจีนะกว่าแกตาลีรอแน่ๆนี่ตากะดอสกาเนี่ยอะตาปูเนี่ยละเสคะตะคาเนี่ยสเปคีคาเนี่ยก็สิเดสคาเนี่ยสินะตอ อัตอัตปุเนอะมุอะมุพอเนวะเนบัมมาตะสินะปุเดออบวาจีวะมะดาสะนีเนออบวาบล็อกสะนีออบล็อกสะนีออบวะอะมุพอละละบัมมาตะสิละอัสอัปลิโคโบเดจาดาอะสินะตอมะดาตอซีดาเอมะไซเนเออเอลอตะกวาละจีเกอะจีเกนเกมาละลีลออะจีเก ตันอัตเกนเนอะดาโรโรอะจีตันนึกกอเรอะจีนึกกอเรมุตะบะคะเนจูเฮลานะเจลันซอปรคิปเลอะอะอีเปเนนมุตซะบะตะซุปาติกอซะบะมุซะบะเลเนี่ยโคดอซะบะเลทอเนี่ยเลออีเปเนซุปโคอีเปเนมุตะเลตะมอซะเลมีเนนิเปเรดะกะปู 啊，那个台湾不要他，我们的叫什么来着？啊，叫那叫要对着这个了，叫巴拉库的干的呀。那个那个海外的啥子嘛呢？那木兰那个，来到这个国哦，
2: 哎，
0: 那来那大家去，那去去来那那那去哪里了？
2: 哎，
0: 啊，去好几家吧，今年把这包了绿，去了绿。怎么是在讨论没了没有？怎么是在讨论你打输了打输我？哎，阿爸打瓜，打瓜瓜的，阿打台湾你们阿打乌林的，阿爸们打比奥尼玛西打，打阿打阿美希罗，把这叫那阿勒希尼亚斯伯尼，老家的看你接，给敲了来了，阿打巴罗的，阿希他的这个多的看你那接脚的，
2: 哦，
0: 希尼个哪打，利尼个哪打人
2: 的？你打了阿希他来看你。
0: 十倍
2: 啊，十倍啊！啊，他给我十开嘛？
0: 十开，我的什么？啊，他给了，给了你，啊，不要为了我赔了啦！把钱那把给留那的，给了把的拿给赔了，你那那嘛他来？
2: 这事业嘛？
0: 这事业嘛来？那是跟那个叫就是说，我去的什么事在他的？打输的打输，这么子
2: 啊？
0: 你哦，大姐呢？那个你娘，啊那热他热他打多难米，热他打输的多
2: 多
0: 难，打多难米。那打乌皮了不啦？你热没钱打来了呢？来了就交八个呢，再去交八个呢，那呢？我还还不着急。我该打把这阿土那个沙罗了，把那个很甜的瓜，对啦。阿姐，他底下瓜沙来了，家来看嘞。来叔，把姐姐看嘞。你们来把姐姐看嘞，溜达。阿黑了个，黑了个瓜皮子嘞。这嘛叫收的够。
2: 啊。
0: 就你们来呢，来熬了，熬。就别把掉的，你们熬了皮子啥的。在那土里，看那人民那那热的是干苦啊呢。那边呢，他当主要皮子。他都当那家那来啊，皮子薄的，那白那个还白就熬到。
2: 熬到没屋里。
0: 拉呢，都熬到呢。
2: 那
0: 当那几了。
2: 带了苦啊呢。
0: 带了苦啊呢。你给瓜瓜，他看你还老理，我上哪家来？哎，来让大家看看这个瓜瓜。他看他不，不行，不说过人家的屋，不给谁的屋，也不谁弄到的屋，他看我上哪家来？你我跑了那么屋，我上哪来？给他啥理？你老。啊，大姐，对，这个，你们的，阿不别的，爱吃了就吐。
2: 哦。
0: 你们的，好啥的，爱吃了就吃。
2: 哦。
0: 那，阿他妈的，那买了个吃，给了就交房呢，交房买了呢。这么多不别的爱吃了吐，这么多不啥的爱吃了吃。哎，明年了呢，阿达比奥拉巴西呢，阿达奥纳西呢，比奥纳西大，阿达奥达美希那里，阿达嘞，伊昨天啦，个谁呢？木库苏的孙呢？伊那个谁呢？还接了，比阿老娘老个接。
2: 哦，老个接呀。
0: 嗯，老个接。那他目前他那没去接了，摸到个谁的给呢？啊，给嘛喽？我不给我票啦，那里。喽，哦，这个多，我今年来马西拉那啥来，他给接了个谁？个谁的哦不给？那接了那免得啥丢了，那那个嘞？
2: 对，
0: 啊喂，对喂，哎，
2: 哦喂，
0: 就是呢，
2: 哦，
0: 就 내도 아부변에 애찰을 두고 후산에 애찰을 했지. 뭐야? 아직 아버지 미녀? 미녀가 두어 두어라 아부변에 잡아 애찰을 하면 아직 너랑 때 너 때 빠빠로 가는 너요.
2: ก็ว่าเดี๋ยวพระให้ได้ตลอดล้อได้แฮ้จกกระดวยมาเออจกกระดวยเนี่ยเออว่าก่อนมื้อนอกก็บ่ให้ก่อนมื้อนอกก็บ่ให้ได้แฮ้ตลอดล้อมาเลยเออนอกตักเตียงตึงเนาะได้จิ